0: theory.
1: Μέρ φιλουμέν μέρ.
2: Τέλος αναμάνω εμφανίστε.
3: Παγά, παγά. Παγιού δεν ανοίγω να οτι. Απέτσι να μ' απασύ πετέ. Ο ίδια εγώ. Πέρο τι να καμπάνω, τι να καμπάνω.
4: Maandag 18 mei bij Urgent FM. De Radiotaxi Crew staat klaar met een fijne selectie voor een wereldreis. We vertrekken vandaag in Cuba. Welkom tot 9 uur. Welkom bij Radiotaxi.